0: বা তিন দিন পরে পানি দেওয়ার দরকার। সন্ধ্যা কুশের লগালা পরে জমি শুখা রহলে কুশের ফসলর সল কাণবিধা পোকর প্রাদুর্ভাব ভয়ঙ্কর হেসি। সেথির লাগি কুশের বাইরকে 7-10 দিন ভিতরে পান মড়াবার লাগি আমার চাষি ভাই বোন মানুষ পরামর্শ দিয়া যায়সি। ইন্দা সবু ভিনে ভিনে আয়ুপে কবারে লগালে আমার ফসল ভল অমল দেবার সঙ্গে পরিবেশ বি সন্তুলিত রহ।
1: শুণুলে চাষর হাল আকাশবাণী বলাঙ্গীর প্রচার করুছু গোস্বামী তুলসীদাস কৃত শ্রীরামচরিত মানস।

শ্রোতা বন্ধু, খাদ্য সুরক্ষা সরকার উৎপাদক এবং গ্রাহকঙ্ক মধ্যরে এক মিলিত দায়িত্ব। আমি ব্যবহার করুথবা খাদ্য নিরাপদ এবং আম স্বাস্থ্যকু ক্ষতি পৌঁছাইব নাহিঁ তাহা নিশ্চিত করিবা পাই ফার্ম রু টেবুল পর্যন্ত সমস্তঙ্কর ভূমিকা রহিছি। বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস মাধ্যমে WHO এবং FAO সাধারণ কার্যসূচীরে খাদ্য সুরক্ষাকু মুখ্য ধারার সামিল করিবা এবং বিশ্ব স্তরের খাদ্যজনিত রোগর বোঝ হ্রাস করিবা পাই প্রয়াস জারি রাখিছন্তি। অসুরক্ষিত খাদ্য সহিত জড়িত সার্বজনীন স্বাস্থ্য বিপদর বিশ্বব্যাপী প্রতিরোধক চিহ্নট এবং প্রতিক্রিয়াকু সহজ করিবা পাই WHO জাতীয় খাদ্য নিয়ন্ত্রণ ব্যবস্থাকু সুদৃঢ় করিবা লক্ষ্য রাখিছি। WHO খাদ্য সুরক্ষা পাই বিশ্ব স্বাস্থ্য সংগঠন আলায়েন্সর এক স্বাস্থ্য পদ্ধতিকু গ্রহণ করি কার্যকলাপ মাধ্যমে সদস্য রাষ্ট্রগুলিকু সেমানঙ্কর জাতীয় খাদ্য নিয়ন্ত্রণ ব্যবস্থাকু সুদৃঢ় করিবা এবং খাদ্যজনিত রোগর ভার হ্রাস করিবা পাই সমর্থন করিবা পাই WHO গ্লোবাল স্ট্রাটেজি ফর ফুড সেফটি 2022-30 WHO খাদ্য সুরক্ষা পাই বিশ্ব স্বাস্থ্য সংগঠন আলায়েন্সর এক স্বাস্থ্য পদ্ধতিকু গ্রহণ করি কার্যকলাপ মাধ্যমে সদস্য রাষ্ট্রগুলিকু সেমানঙ্কর জাতীয় খাদ্য নিয়ন্ত্রণ ব্যবস্থাকু সুদৃঢ় করিবা এবং খাদ্যজনিত রোগর ভার হ্রাস করিবা পাই সমর্থন করিবা পাই WHO গ্লোবাল স্ট্রাটেজি ফর ফুড সেফটি 2022-30 কার্যান্বয়নকু সহজ করিব। কোডেক্স

শ্রোতা বন্ধু, WHO খাদ্য এবং কৃষি সংগঠন, বিশ্ব প্রাণী স্বাস্থ্য সংগঠন, জাতিসংঘ পরিবেশ কার্যক্রম এবং অন্যান্য আন্তর্জাতীয় সংগঠন সহিত ঘনিষ্ঠ ভাবে কার্য করে, যাহাদ্বারা উৎপাদন ঠারু ব্যবহার পর্যন্ত সমগ্র খাদ্য শৃঙ্খলরে খাদ্য সুরক্ষা সুনিশ্চিত হয়েপারিব। নিরাপদ খাদ্য যোগান স্বাস্থ্য পাই অত্যন্ত জরুরি, খাদ্য এবং পুষ্টি সুরক্ষায় যোগদান দিয়ে, জাতীয় অর্থনীতি, বাণিজ্য এবং পর্যটনকু সমর্থন করে এবং নিরন্তর বিকাশকু দৃঢ় করে। সহরীকরণ তথা গ্রাহকঙ্ক অভ্যাসরে পরিবর্তন যোগু সার্বজনীন স্থানরে প্রস্তুত খাদ্য কিনিবা এবং খাওথিবা লোকঙ্ক সংখ্যা বৃদ্ধি পাইছে। বিশ্বায়ন বিভিন্ন প্রকারর খাদ্য পাই গ্রাহকঙ্ক চাহিদা বৃদ্ধি পাইছে, যাহা ফলরে এক জটিল এবং দীর্ঘ বিশ্ব খাদ্য শৃঙ্খল সৃষ্টি হয়েছে। জলবায়ু পরিবর্তন খাদ্য সুরক্ষা উপরে যথেষ্ট প্রভাব পকাইব বলে আশা করা যাচ্ছে, এবং এহা অতি খারাপ পানিপাগ ঘটনা, বায়ু এবং জল তাপমাত্রার বৃদ্ধি এবং বৃষ্টিপাত্র আবৃত্তি তথা তীব্রতার পরিবর্তন মাধ্যমে বিদ্যমান এবং উদীয়মান খাদ্যজনিত রোগর বিপদকু বৃদ্ধি।

0: আগামী দেবস্নান পূর্ণিমা, রথযাত্রা, বাহুড়া যাত্রা, নীতিনিঘণ্ট ও ব্যবস্থাবলীর পরিচালনাকে কমিটি অনুমোদন করেছে। নরেন্দ্র পুষ্করিণীঠারে শ্রীমন্দির প্রশাসনের এক স্থায়ী সূচনা কেন্দ্র ও অভ্যর্থনা প্রকোষ্ঠ নির্মাণ, আদর্শ গুরুকুল প্রতিষ্ঠা, সেবায়ত আবাস যোজনা অন্যত্র জমি চিহ্নট নিয়ে বৈঠকের নিষ্পত্তি হয়েছে। শ্রীমন্দির রত্নভণ্ডার অলঙ্কার গণতি বণতি কার্যক আগামী নীলাদ্রি বিজয় নীতি পর্যন্ত স্থগিত রাখা। পরবর্তী সময়ে দিন স্থির করা গণতি মনতি কার্য পুনঃ আরম্ভ করা। অলঙ্কারগুলিকর ফটো ও ভিডিওগ্রাফি ও থ্রিডি ম্যাপিং পরে ভিতর রত্নভণ্ডারকু স্থানান্তর করা যাব বলে শ্রীমন্দির মুখ্য প্রশাসক অরবিন্দ পাঢ়ী কইছন্তি।
1: পরিচালনা কমিটি আজি পরামর্শ দেলে বর্তমান পাই গণতি প্রক্রিয়া স্থগিত রহিব এবং নীলাদ্রি বিজে পরে কেউ তিথিরে তাকু করা যাব তাকু মুখ্য প্রশাসক সরকারকে সূচনা দিয়ে তাকু করিবে।
0: বৈঠকের পুরী জিলাপাল, আরক্ষী অধীক্ষক, পরিচালনা কমিটির সমস্ত সদস্য উপস্থিত রই আগামী রথযাত্রার শৃঙ্খলিত আয়োজন সম্পর্কে মতব্যক্ত করে। রাজ্যের খালি পড়িথিবা গোটিয়ে রাজ্যসভা আসন পাই বিজেপি প্রার্থী দেবাশিষ সামন্তরায় আজ নামাঙ্কনপত্র দাখল করেছন্তে। নামাঙ্কনপত্র দাখল সময়ে মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি এবং বিজেপির বরিষ্ঠ নেতৃবৃন্দ উপস্থিত থিলে। রাজ্যসভা উপনির্বাচন লাগি আসন্তা 8 তারিখ নামাঙ্কনপত্র দাখলর শেষ তারিখ, 11 তারিখ প্রার্থীপত্র প্রত্যাহারর শেষ দিন রয়েছে। আসন্তা 18 তারিখে রাজ্যসভা উপনির্বাচন পাই ভোট গ্রহণ করা যাব। ভুবনেশ্বর স্থানীয় নির্মাণ সৌধঠারে রাজ্যস্তরীয় অবকারী অধীক্ষকঙ্ক সম্মেলনী অনুষ্ঠিত হয়ে যাইছে। অবকারী মন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন কার্যক্রমের অধ্যক্ষতা করে কইছন্তি, বেআইনি নিশা কারবারে এবং অসামাজিক কার্যকলাপে লিপ্ত থিবা পেশাদার অপরাধীঙ্ক বিরোধরে দৃঢ় কার্যানুষ্ঠান গ্রহণ করা যাব। অবকারী অধিকারী ও কর্মচারীঙ্ক নিয়মিত তালিম, নূয়া নিযুক্তি, বিভিন্ন জোনরে থিবা সমস্যার সমাধান উপরে মন্ত্রী শ্রী হরিচন্দন গুরুত্ব আরোপ করেছিলে। বৈঠকরে প্রমুখ শাসন সচিব আরএস গোপাল বিভাগ পক্ষরু নিয়াযাইথিবা বিভিন্ন প্রশাসনিক সংস্কার বিষয়ে আলোচনা করেছিলে। কেন্দ্রাপড়া জেলার রাজ্য সরকারঙ্ক মার্কফেড পক্ষরু মার্শাঘাই ব্লকর নীলাদ্রিপুরঠারে সরকারি স্তরের রবি জাতীয় ফসল চাষীমানঙ্কঠারু ক্রয় করা যাউছি। এহাফলরে চাষীমানঙ্কর আয় বৃদ্ধি হইপারিব। রাজ্যর বিভিন্ন স্থানরে বিশ্ব পরিবেশ দিবস পালিত হইযাইছে। নয়াগড় জেলা রণপুর ব্লক ঝাড়পড়া গোদাবরীশ মিশ্র নোডাল প্রাথমিক আদর্শ বিদ্যালয় কার্যক্রমে বিধানসভা বাচস্পতি তথা রণপুর বিধায়িকা সুরমা পাড়ি যোগদে চারারোপণ করে। সুবর্ণপুর জেলা বন বিভাগ তথা বিভিন্ন সামাজিক অনুষ্ঠান পক্ষ জেলা বনখণ্ড অধিকারী সম্মিলনী কক্ষে জেলাপাল নৃপরাজ সাহু অধ্যক্ষতার এক কার্যক্রম আয়োজিত হয়ে। রায়গড়া সদর মহকুমা মুনিগুড়া সমেত জেলার বিভিন্ন স্থানের বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়ে। রায়গড়া পৌর পরিষদ আনুকূল্যের পরিমল উদ্যানর মুখ্য ফাটক, মো বগিচা, ওয়েস্ট টু ওয়ান্ডর পার্ক এবং নির্মাণ ও ভগ্নজনিত আবর্জনা প্রক্রিয়াকরণ কেন্দ্র উদ্ঘাটন করা যাইছে। মালকানগিরি ও সম্বলপুর জেলার বিভিন্ন স্থানের বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চারারোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়ে যাইছে। নয়াগড় জেলার দুইদিনিয়া পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ কর্মশালা উদযাপিত হয়ে যাইছে। নবরঙ্গপুর জেলা স্থানীয় অশোক মেহেটা সম্মিলনী গৃহরে অতিরিক্ত জেলাপাল অধ্যক্ষতায় তৃতীয় পর্যায় একাদশতম কৃষি জনগণনা সম্বন্ধীয় সমন্বয় কমিটি বৈঠক অনুষ্ঠিত হয়ে যাইছে। কন্ধমাল জেলাপাল আজ ভোটর তালিকার স্বতন্ত্র সগণ সংশোধন সম্পর্কিত সচেতনতা রথক উদ্ঘাটন করেছন্তে। পানিপাগ কালবৈশাখী প্রভাবে রাজ্যের বিভিন্ন স্থানের ঘড়ঘড়ি সহ বর্ষা জারি রয়েছে। আগামী 24 ঘণ্টা মধ্যে ঝড় বর্ষা নিয়ে ভুবনেশ্বর স্থিত আঞ্চলিক পানিপাগ বিজ্ঞান কেন্দ্র পক্ষরু 25টি জেলাকে সতর্ক সূচনা জারি করা যাইছে। সংবাদ শেষ হওয়া পূর্বর মুখ্য সংবাদ পুনিথারে। পরিবেশ সুরক্ষা ও সংরক্ষণ এক সামূহিক দায়িত্ব বিশ্ব পরিবেশ দিবস অবসরে কহিলে রাজ্যপাল। পুরীরে উদযাপিত হেলা বিপর্যয় বিপদ হ্রাস নিয়ে আয়োজিত ব্রিক্স রাষ্ট্রসমূহর বৈঠক। পুরী শ্রীমন্দির পরিচালনা কমিটি বৈঠকে রথযাত্রা নীতি নির্ঘণ্টকু স্বীকৃতি এবং কালবৈশাখীর প্রভাবে রাজ্যের 25টি জেলার বর্ষা সম্ভাবনা নিয়ে পানিপাগ কেন্দ্র পক্ষের সতর্ক সূচনা। আঞ্চলিক সংবাদ আজ এতিক শেষ হল। নমস্কার।
2: আকাশবাণী কটক শুণন্তু আজির প্রসঙ্গ।
3: আজির প্রসঙ্গ সবুজ বিশ্ব সমৃদ্ধ ভবিষ্যৎ। আলেখ্য ডক্টর গিরিশ প্রসাদ স্বাইঁ, ଉପସ୍ଥାପନାରେ ମୁଁ ସୁଚିସ୍ମିତା ସାହୁ।

0: যে বাবু
1: দাদা
0: ইথর লাগি চিন্তা কল নগ্নি
1: দাদা ডালুয়া ধান সব হিসাব পিতাব সরিগলা নম্বর
0: হ্যাঁ
1: কিছু সিনা চাষী ভাই বাকি অছন আমার সরিগলা ন লক্ষ্মী মা ঘরকে আইলি ন আৰু এবাৰ ঋতুৰ লাগি বিহন পাচল লাগি প্ৰস্তুত
0: কল ন বিহন সব ঘৰকে আনল ন ত যে শুন ত খালি বিহন ঘৰকে আনলে নাই হুৱে হে যেন বিহন আনিছ হেটাকে গজা পৰীক্ষা কল ন কিনে
1: নি কৰবা দাদা
0: হে দেখ বাবু হেটাকে নেকৰি যদি বুনি দমা আৰু গজা নাই হেলা বোলে আমি অসুবিধাৰে পড়মা
1: ঝুকি যিমা ঝুকি যিমা
0: সেথির লাগি যেতকি বি বস্তা আনিছ সেথিরু ধান বহরে করি পহলা গজা পরীক্ষা করবাকে পড়বা
1: ঠিক কহুছ দাদা
0: বুঝলো
1: ঠিক তুমি বুধিটে দেল হ্যাঁ আর খালি এটা মোর কথা নেই সে সব চাষী ভাইকে কথা কহমা
0: নিহাতি নিহাতি আর গোটে কথা মনে রখিত দেখো আমার ভিনে ভিনে কিসমর জমি অছে যদি আমি বড় ধানকে নেকরি মাল থি বুনি দমা বলে আমি অসুবিধারে পড়মা সেতির লাগি কেন ডুলি ন কেন ধান দেলে ঠিক হবা ধান মনে কেতে দিনিয়াটা কেনটা বড়টা কেনটা মঝলিটা কেনটা সানটা সেটা বি আমকু জানবাকে পড়বা
1: দাদা তার বতর দেখি করে আমি বিহন বি বুনবার বি সুবিধা করমা বড়িয়া কথাটে কহেলো দাদা আর গুটে গীত শুনু।

0: पशु पक्षी को अंशुघात रक्षा करने कि उपाय
1: अंशुघात ना दिन 11 अपराह्न 3 पर्यंत टाण खरारे गृहपालित प्राणी मानंकु बाहर को न छाड़ी गुहाल किंबा छाई स्थान रे रखंतु।
0: पशु पक्षी को स्वच्छ ठंडा पानी पीबा को दियंतु एवं प्राणी को विश्राम स्थान बा कोठरे जल कुंडर व्यवस्था करंतु।
1: गुहाल कबाट और झरकारे ओदा अखा झुलाई मझिरे मझिरे पानी सिंचन करंतु।
0: बुला पशु और पक्षी को अंशुघात रक्षा करने घर आगे जल कुंडर व्यवस्था करंतु।
1: अंशुघात हेले पशु पक्षी माने किछि खांति नाही पाटी बाटे श्वास नेबा सहित धक्के हुंती पाटीरु ओ नाकपुडारु फेण बाहरे ओ समय समय जीभ पदा को बाहरी आसे।
0: अंशुघात आक्रांत प्राणी को तुरंत ठंडा छाई स्थान को स्थानांतरित करंतु। प्रचुर ठंडा पानी पीबा को देबा सहित निकटस्थ प्राणी चिकित्सकंक सह परामर्श करंतु।
1: अधिक जानिबा पई टोल फ्री नंबर 1962 किंबा 155333 रे जोगाजोग करंतु।
0: मत्स्य ओ प्राणी संपद विकास विभाग ओडिसा सरकार।
2: শেষ হলা কৃষিভিত্তিক কার্যক্রম ক্ষেত খোলা।
3: আকাশবাণী বলাঙ্গীর কেন্দ্রে প্রচার করন্তু আপনক ব্যবসায় সম্বন্ধীয় বিজ্ঞাপন।
4: নিজর ব্যবসায় সেবা গ্রাহকক পাখরে সহজরে সুবিধারে পৌঁছাইবা পাই আকাশবাণী হেউছি শ্রেষ্ঠ মাধ্যম।
3: নিজর ব্যবসায়িক লক্ষ্য পূরণ অভিবৃদ্ধি পাই রেডিও বিজ্ঞাপনর সাহায্য নিয়ন্তু।
4: অগণিত শ্রোতাঙ্ক পাখরে আপনঙ্ক ব্যবসায়র বার্তা বিজ্ঞাপন মাধ্যমরে পৌঁছাইবাকু আকাশবাণী বলাঙ্গীর কেন্দ্র সহিত যোগাযোগ করন্তু।
3: আমার বিজ্ঞাপন সম্বন্ধীয় ফোন নম্বর হেলা 7656095969 এবং 9861307632। ইমেল আইডিটি হেলা sdairbalangir@gmail.com।
2: আপনার কার্যক্রম শুণুছেন আকাশবাণী বলাঙ্গীর কেন্দ্রর। কার্যক্রম প্রচারিত হচ্ছে এফএম ব্যান্ড 101.9 MHz যোগে, তা সহিত প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ ও www.prasarbharati.gov.in র লাইভ ভিডিও ট্যাবে মধ্য কার্যক্রম এক সময়ের প্রচারিত হচ্ছে। প্রচার করছু ওড়িয়া সুগম সঙ্গীত। সঙ্গীত দিয়েছেন শরৎ নায়ক, প্রথমে বিজয় মল্লঙ্ক রচনা, কণ্ঠশিল্পী করুণাকর।

এতে ওরা যায় সন্তলে বিবিধ ভারতী কার্যক্রম। শ্রোতা বন্ধুমানে কার্যক্রম শুনুছন্তি আকাশবাণী বলাঙ্গীর কেন্দ্ররু। কার্যক্রম প্রচারিত হচ্ছে এফএম ব্যান্ড 101.9 MHz যোগে। তা সহিত প্রসার ভারতীর নিউজ অন এআইআর এপ ও www.prasarbharati.gov.in র লাইভ রেডিও ট্যাবরে মধ্য কার্যক্রম এক সময়ে প্রচারিত হচ্ছে। সময় বর্তমান ষ্টুডিও ঘড়ি রাতে 10টা। প্রচার করছু ধারাবাহিক রামলীলার 53তম ভাগ। পরিবেশন করছেন শ্রী রামলীলা নাট্য সংঘ তোষ্রার কলাকার মানে।